0: है।
1: रेडियो SBS लुस्टर यू फिया द वेबसाइट www.radiosbs.nl। Banda Ye Bindas Hai is gezongen door Keke en kwam uit de film Ax. En uit de film Havas komt gezongen door Babul Supriyo. Churaya Hetiri Nazar Ne Mere Dil Ka Sabro Karar.